আজ শুক্রবার, 18ই বৈশাখ 1948 শকাব্দ, 8ই মে 2026 খ্রিস্টাব্দ, 24শে বৈশাখ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয়ে ভোর 5:03 সূর্যাস্ত বিকেল 6:02 আকাশবাণী কলকাতা। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 10 সেকেন্ড।

0: very good, and saying a permanent deal is very possible. Iran is now reviewing a 14-point U.S. proposal to end the war, with Tehran's Foreign Minister Abbas Araghchi calling for dialogue and diplomacy. The proposed framework would pause hostilities and open a 30-day window of final negotiations, even though core issues including Iran's nuclear program would be left for later talks. In IPL cricket, Lucknow Super Giants defeated Royal Challengers Bengaluru by 9 runs using DLS method in a rain-hit match at Ikana Stadium in Lucknow last night. Chasing 213 runs for victory, Royal Challengers Bengaluru made 203 for 6 in 19 overs. Earlier put into bat, Lucknow Super Giants scored 209 for 3 in 19 overs. Multiple rain interruptions reduced the match to a 19-over side affair, setting Bengaluru a DLS target of 213. Today, Delhi Capitals will take on Kolkata Knight Riders at Arun Jaitley Stadium in Delhi at 7:30 p.m. That's the end of this news bulletin.
1: Akash Bani, Kolkata. Anushtan Shunchen Sanchoita Prochar Tarange. Anushtan Porichiti. Janiye debo Sanchoita o Gitanjali Rajker Saradiner Anushtan Somporke. Sanchoitar Prothom Odibeshone ektu pore সকাল 6:15 সুভদ্র সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী রাকা মুখোপাধ্যায়, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীধারা গুপ্ত, 6:35 রামচরিত মানস, 104তম পর্ব, 6:45 সুদূর প্রসাদের গান শিল্পী সবিতা সরকার, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় সৃজনী পাল, 8:30 ভক্তিগীতি শিল্পী তপতী চক্রবর্তী, 8:45 পুরাতনী গান শিল্পী তিমির ঘোষ, 9:00 লোকগীতি শিল্পী অভিজিৎ দাস, 9:10 রাজধারা উপস্থাপনায় সুবিধা পোদ্দার, 10:15 অঞ্জুমান উপস্থাপনায় শাইস্তা নাজ, 11:00 সঙ্গীতের অনুষ্ঠান গোল্ডেন ওল্ডিজ উপস্থাপনায় সংযুক্তা নন্দী, 12:00 সুরভি উপস্থাপনায় সবিতা পোদ্দার, 12:20 1:10 পাশ্চাত্য সঙ্গীতের দুটি অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্তা নন্দী, 2:30 খেয়াল শিল্পী সুপ্রিয়া দে, সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 দ্বিজেন্দ্র গীতি শিল্পী সুমনা রায়, 5:20 উর্বশী উপস্থাপনায় রিঙ্কু প্রসাদ, সন্ধ্যে 6:10 হিন্দি কথিকা, 6:30 গুলগুলশন উপস্থাপনায় রিঙ্কু প্রসাদ, 7:10 পুরাতনী শিল্পী তিমির ঘোষ, 7:30 দর্পণ উপস্থাপনায় রিঙ্কু প্রসাদ, 8:00 গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ফ্রম মি টু ইউ উপস্থাপনায় অভিষেক মণ্ডল, 11:10 হিন্দি ছায়াছবির গান। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস কথিকা খরিফ ডাল শস্যের এলাকা ও উৎপাদন বাড়ানোর উপায় বলবেন ডক্টর স্বরূপ কুমার চৌধুরী, 6:40 আপনার স্বাস্থ্য বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের এবারের ভাবনা ও দিনটির তাৎপর্য বিষয়ে বলবেন ডাক্তার তুফান কান্তি দলুই, 6:45 প্রাত্যহিক উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত ও কল্লোল কুনার, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীধারা গুপ্ত, 8:00 জানা অজানায় কথিকা পরিযায়ীর পিছু পিছু বলবেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায় প্রথম পর্ব, 8:05 নিরাময়, 8:20 গান্ধী চর্চা, 8:30 শুনবেন সেতার শিল্পী স্নেহেশ নাগ, 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গান, 9:25 সমীক্ষা, 9:30 আকাশবাণীর পডকাস্ট, অতিথি দুর্বা সিংহ রায় চৌধুরীর সাক্ষাৎকার নিয়েছেন সুতপা চট্টোপাধ্যায়, প্রযোজনা শাহেনাজ আব্দুর রউফ, 10:00 গানের খেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, 11:00 যুববাণীর অনুষ্ঠান তরুণের স্বপ্ন উপস্থাপনায় সৌরভ দেবনাথ ও মল্লিকা চৌধুরী, 12:00 অতুল প্রসাদের গান শিল্পী সুমনা রায়, 12:15 লোকগীতি শিল্পী অভিজিৎ দাস, 12:35 উনজমির দুনো ফসল, 1:00 যুববাণীর অনুষ্ঠান গৌরবময় 90 উপস্থাপনায় সম্পূর্ণা চক্রবর্তী ও নয়নিকা বন্দ্যোপাধ্যায়, 1:50 মহিলা মহল অন্ধর সংবাদ, অতিথি ময়ূরী মিত্র নাট্যশিল্পী উপস্থাপনায় জয়শ্রী ভৌমিক, 2:30 সাঁওতালি গান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় বিতান্দে, অনুষ্ঠান বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়, 5:30 বিদ্যার্থীদের জন্য সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ে আলোচনা করবেন পূর্ব মেদিনীপুরের নাইপুর শান্তি সুধা ইনস্টিটিউশনের শিক্ষক বিষ্ণুপদ আচার্য, সঙ্গে 2 শিক্ষার্থী, সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠানের লোকগীতি শিল্পী বুলবুলি হাঁসদা ও সহশিল্পীরা, সন্ধ্যে 6:15 সাঁওতালি অনুষ্ঠান, 6:40 কৃষি কথার আসর, বছর পর মাছ চাষের করণীয় কাজ ডক্টর বৈদ্যনাথ পালের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক।

গৃহপালিত প্রাণীদের বীমাকরণ ডক্টর সুকান্ত বিশ্বাসের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাসরায়। 7:30 সমীক্ষা বলবেন শুভময় মণ্ডল। 8:00 বাংলা নাটক হালদার গোষ্ঠী, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ ক্ষিতি মুখোপাধ্যায়, প্রযোজনা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। 9:00 শুনবেন সেতার, শিল্পী স্নেহেশ নাগ। 9:30 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শ্রীধারা গুপ্ত। 9:45 নজরুল গীতি, শিল্পী তপতী চক্রবর্তী। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 শ্যামা সঙ্গীত, শিল্পী তিমির ঘোষ। 10:45 অতুল প্রসাদের গান, শিল্পী সবিতা সরকার। 11:00 রজনীকান্তের গান, শিল্পী সুমনা রায়। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী রীতা রায়। শুনলেন অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন সুভদ্র সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে ছায়া ভৈরব ও পরে গান্ধারী রাগে খেয়াল শুনবেন শিল্পী রাকা মুখোপাধ্যায়।

এতক্ষণ প্রথমে ছায়া ভৈরব ও পরে গান্ধারীর আগে খেয়াল শুনলেন রাকা মুখোপাধ্যায়ের কণ্ঠে। সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে। এখন অতুল প্রসাদের গান, শিল্পী সবিতা সরকার।

আকাশ বাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় সৃজনী পাল।

শুভ সকাল বন্ধুরা। ঘড়ির কাঁটা কিন্তু জানিয়ে দিচ্ছে যে সকাল এখন 7:10, আর রোজকার মতন আজও আছে যুববাণীর সুপ্রভাতের অনুষ্ঠান, আর তার সঙ্গে রয়েছি আমি, মানে তোমাদের যুববাণীর বন্ধু সৃজন। আমাদের জীবনে প্রত্যেকটা দিন আসে আলাদা আলাদা গল্প নিয়ে, আসে আলাদা আলাদা গুরুত্ব নিয়ে। তেমনি আজকের দিনেরও কিন্তু বেশ কিছু গুরুত্ব আছে, তবে সেগুলো কি, মানে আজকের দিনের ইতিহাসের পাতায় ঠিক কী কী লেখা আছে সেটা তোমাদের বলবো। তবে তার আগে শুনে আসবো একটা গান।

ফিরে এলাম গানের পর। আর আজ মানে 8ই মে তোমাদের বলবো যে ঠিক কি কি হয়েছিল আজ এই দিনে। 1909 সালে আজকের দিনেই জন্মগ্রহণ করেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের বিখ্যাত বাদ্যযন্ত্র শিল্পী জ্ঞান প্রকাশ ঘোষ। তিনি হারমোনিয়াম এবং তবলাবাদক ছাড়াও ছিলেন একজন অসাধারণ সঙ্গীতজ্ঞ। জ্ঞান প্রকাশ ঘোষ সঙ্গীত প্রযোজনা হিসেবে অল ইন্ডিয়া রেডিওতে 15 বছর ধরে কাজ করেছিলেন। শাস্ত্রীয় সঙ্গীত, আধুনিক, অর্কেস্ট্রাল এবং পার্কাশন নানান বিষয়ের শৈলীর ওপর ছিল তার দক্ষতা। তিনি অনেক বাংলা চলচ্চিত্রের জন্য সঙ্গীত তৈরি করেছেন, যেমন যদুভট্ট, অন্ধের আলো এবং রাজলক্ষ্মী ও শ্রীকান্ত তার উল্লেখযোগ্য কিছু সৃষ্টি। 1929 সালে আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন সেনিয়া ও বারাণসী ঘরানার প্রখ্যাত একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী গিরিজা দেবী। তিনি শাস্ত্রীয় সঙ্গীত ও রাগাশ্রয়ী গান পরিবেশন করতেন এবং ঠুংরি শৈলীটি জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। তাকে আপ্পাজি নামে সম্বোধন করা হতো। 1949 সালে এলাহাবাদ অল ইন্ডিয়া রেডিও থেকে তিনি প্রথম বেতার সঙ্গীত অনুষ্ঠানে অংশ নেন। গিরিজা দেবী ঠুংরি সম্রাজ্ঞী নামেও কিন্তু পরিচিত ছিলেন। সঙ্গীতে অসাধারণ অবদানের জন্য ভারত সরকার তাকে 1972 সালে পদ্মশ্রী, 1989 সালে পদ্মভূষণ এবং 2016 সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করেন। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকার 2012 সালে সঙ্গীত মহাসম্মান এবং 2015 সালে বঙ্গবিভূষণ সম্মানেও ভূষিত করেন। 1934 সালে আজকের দিনেই জন্মগ্রহণ করেন প্রখ্যাত আলোকচিত্রী নিমাই ঘোষ, যিনি সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করার জন্য বিশেষভাবে পরিচিত। গোপীগাইন বাঘাবাইন চলচ্চিত্র থেকে শুরু করে সত্যজিৎ রায়ের শেষ ছবি আগন্তুক পর্যন্ত তার সঙ্গে স্থির আলোকচিত্রে কাজ করেন তিনি। 2010 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেন। 1953 সালে আজকের দিনেই জন্মগ্রহণ করেন বিখ্যাত কার্ডিয়াক সার্জন দেবী প্রসাদ শেঠি। তিনি অল্প খরচে উন্নত চিকিৎসা প্রদান স্বরূপ পদ্মভূষণ পদকও লাভ করেন। 1981 সালে আজকের দিনেই মারা যান কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় স্থায়ী প্রধান বিচারপতি ও পশ্চিমবঙ্গ রাজ্যের ভারপ্রাপ্ত রাজ্যপাল ফণীভূষণ চক্রবর্তী। 2008 সালে আজকের দিনে প্রয়াত হন বিখ্যাত অভিনেতা, পরিচালক এবং নাট্য ব্যক্তিত্ব জ্ঞানেশ মুখোপাধ্যায়। 1993 সালে তিনি বাংলা নাট্য জগতে অবদানের জন্য দীনবন্ধু পুরস্কার পান। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সভাপতিও ছিলেন তিনি। চলচ্চিত্রে দক্ষতার পরিচয় দিয়েছেন জোসেফের চরিত্রে সত্যজিৎ রায়ের 1962 সালের মুক্তিপ্রাপ্ত অভিযান ছবিতে। দীর্ঘ 50 বছরের অভিনয় জীবনে 112টি ছায়াছবিতে ঋত্বিক ঘটক, মৃণাল সেন, রাজেন তরফদার, তপন সিনহা, তরুণ মজুমদার এসব বিখ্যাত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি। 2023 সালে আজকের দিনেই প্রয়াত হন প্রখ্যাত কথাসাহিত্যিক ও উপন্যাসিক সমরেশ মজুমদার। উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ সহ

বহু জনপ্রিয় উপন্যাসের স্রষ্টা তিনি। বেশ কিছু টেলিভিশন ধারাবাহিকের কাহিনীকারও তিনি। শহর কেন্দ্রিক জীবনের আলেখ্য বারবার উঠে এসেছে তার লেখায়, যে কারণে তাকে আপাদমস্তক আরবান লেখক বলা হয়। 1982 সালে তিনি পান আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার এবং পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বঙ্গবিভূষণ সহ নানান সম্মানে ভূষিত করা হয়েছে তাকে। আজ 8ই মে বিশ্বজুড়ে পালন করা হয় বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। ক্যান্সারের মতন থ্যালাসেমিয়া হলো এমন একটা রোগ যেটা সঠিক সময় ধরা না পড়লে মারণ রোগে পরিণত হয়ে যায়। তবে থ্যালাসেমিয়ার সঙ্গে লড়াই করার জন্য প্রয়োজন কতগুলো সতর্কতা এবং সচেতনতা। এই সতর্কতা বৃদ্ধির জন্য প্রতি বছর কিন্তু এই দিনটা পালন করা হয়। এছাড়াও আজ প্রত্যেক বছরের মতন রয়েছে বিশ্ব রেড ক্রস দিবস ও রেড ক্রিসেন্ট দিবস। এ বিষয়ে কথা হবে, তবে তার আগে এই ছিল আজকের বিশেষ বিশেষ ঘটনাগুলো। এখন তোমার জন্য রইল

একটু আগে তোমাদেরকে বললাম যে প্রতি বছর 8ই মে সারা পৃথিবী জুড়ে পালিত হয় রেড ক্রস ডে। কিন্তু এই দিনটা শুধুমাত্র একটা তো আনুষ্ঠানিক উদযাপন নয়, এটা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের প্রতি আমাদের দায়িত্ব কতটা, আমাদের সহানুভূতি, আমাদের মানবিকতা কতখানি। এই দিনটা উদযাপন করা হয় হেনরি ডুনান্টের জন্মদিন উপলক্ষে, যিনি একজন সাধারণ ব্যবসায়ী হয়েও হয়ে উঠেছিলেন অসাধারণ মানব সেবার প্রতীক। এখন তোমার মনে প্রশ্ন জাগবে যে কে এই হেনরি ডুনান্ট। সেই গল্প বলতে গেলে কিন্তু ফিরে যেতে হবে 1859 সালে ইতালির এক যুদ্ধক্ষেত্র। সেই ভয়াবহ যুদ্ধের পর হাজার হাজার আহত সৈন্য পড়েছিলেন মাটিতে, কেউ জলের জন্য ছটফট করছেন, কেউ চিকিৎসার অভাবে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন, চারিদিকে শুধু আর্তনাদ, অথচ কেউ নেই সাহায্য করার মতন। ঠিক তখনই সেখানে উপস্থিত ছিলেন হেনরি ডুনান্ট। তিনি এই দৃশ্য দেখে ভেঙে পড়েননি, বরং এগিয়ে এসেছিলেন। স্থায়ী যারা স্থানীয় মানুষ ছিল সেখানে, তাদেরকে সংগঠিত করে তিনি আহতদের সেবা করতে শুরু করলেন। তিনি বলেছিলেন, টুটি ফ্রটেলি, এই কথাটার বাংলা মানে হলো আমরা সবাই ভাই ভাই। এই একটা কথাই একটা মানবিক দর্শনের জন্ম দিয়ে দেয়। পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পরে তার প্রচেষ্টায় গড়ে ওঠে রেড ক্রস ট্রাস্ট। এই উদ্যোগটা নিয়ে রেড ক্রসের 14তম আন্তর্জাতিক সম্মেলনে প্রতিষ্ঠিত এক আন্তর্জাতিক কমিশন বিস্তারিত আলোচনা করে। তারপর 1934 সালে টোকিওতে রেড ক্রসের 15তম আন্তর্জাতিক সম্মেলনে এই প্রতিবেদনটা উপস্থাপনা করা হয় এবং সেটা অনুমোদিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1991 সালে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ নাম দেওয়া হয়। তারপর অনেকটা সময় কেটে গিয়েছে, ধীরে ধীরে বিশ্বজুড়ে বিস্তার লাভ করেছে এই আন্দোলন। 2 বছর পর যুদ্ধবিরতির নীতি এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রতি বছর আজও আন্তর্জাতিক রেড ক্রস দিবস পালনের প্রস্তাব গৃহীত হয়েছে। আর প্রথমবার এই রেড ক্রস দিবস কিন্তু পালিত হয় 1948 সালের 8ই মে। সময়ের সঙ্গে সঙ্গে এই দিনের আনুষ্ঠানিক শিরোনাম পাল্টেছে। 1984 সালে এটা বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস হয়ে ওঠে। আজ এই দিনটার, এই যে আন্দোলনটার কথা বলছি, বিশ্বের অন্যতম বৃহৎ মানবিক নেটওয়ার্ক কিন্তু তৈরি হয়েছে এই আন্দোলন থেকেই, যেখানে লক্ষ লক্ষ স্বেচ্ছাসেবক কাজ করেছেন মানুষের জন্য। যদিও তার আগে 1910 সালে সুইজারল্যান্ডের হাইডেনেই মারা যান হেনরি ডুনান্ট, তার এই অসাধারণ কৃতিত্বের জন্য 1901 সালে প্রথম নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত করা হয় তাকে। রেড ক্রসের কাজ শুধু দুর্যোগে সীমাবদ্ধ নয়, তারা কিন্তু কাজ করে স্বেচ্ছাসেবা, রক্তদান, শরণার্থীদের সহায়তা, মানসিক স্বাস্থ্য এবং আরও অনেক ক্ষেত্রে। আর তাদের প্রত্যেকটা কাজ পরিচালিত হয় 7টা মৌলিক নীতির ওপর। সেগুলো হলো মানবতা, নিরপেক্ষতা, নিরপেক্ষ আচরণ, স্বাধীনতা, স্বেচ্ছাসেবা, ঐক্য এবং সর্বজনীনতা। এই নীতিগুলোই তাদের শক্তি, এই নীতিগুলোই তাদের পরিচয়। মানব সেবার সবচেয়ে বড় ধর্ম আর কী বা হতে পারে? তোমার সঙ্গে আজকে সুপ্রভাতের আড্ডায় আছি আমি সৃজনী, আরও কথা হবে, তবে তার আগে এই গানটা থাক তোমার জন্য।

0: মানুষ এখনো মানুষের পাশে যাইনি তো আজ ভেসে।
1: একটু নিচে ধর, ভাল লাগছে।
0: মানুষ এখনো মানুষের

হয়নি তো আজও ঘেসে শিরায় শিরায় একই প্রত্যাশা হাজার শপথে মেশে মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ঘেসে শিরায় শিরায় একই প্রত্যাশা হাজার শপথে মেশে পথের দাবি পথেই রাখা পথেই দেখা হবে বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক আগামীর বিপ্লবে।

0: শুরুতেই তোমাদের বলেছিলাম যে আজ শুধুমাত্র বিশ্ব রেড ক্রস দিবস নয়, আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবসও। আর তাই এই বিষয়ে আমাদের আরও সচেতন করে তুলতে আমাদের যুববাণীর আরও এক বন্ধু অন্বেষা পৌঁছে গিয়েছিল বিশেষজ্ঞের কাছে। শুনব তার কথা।
1: আমাদের শরীর একটা নিখুঁত যন্ত্রের মতো, যেখানে প্রতিটা রক্তকণিকা নিঃশব্দে কাজ করে আমাদের বাঁচিয়ে রাখতে। কিন্তু যখন সেই ছন্দে আসে অদৃশ্য ব্যাঘাত, তখন শুরু হয় এক নীরব লড়াই। আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস, আমরা কথা বলবো এমন এক লড়াইয়ের যেখানে প্রতিদিন হিসেব চলে রক্তের ভেতরে। থ্যালাসেমিয়া একটি নাম, কিন্তু এর পেছনে রয়েছে সাহস, সংগ্রাম আর বেঁচে থাকার অদম্য ইচ্ছা। এবছর অর্থাৎ 2026 সালের বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের থিম হচ্ছে হিডেন নো মোর, ফাইন্ডিং দ্য আনডায়াগনোসড, সাপোর্টিং দ্য আনসিন। অর্থাৎ যারা এখনো অজানায়, অদেখা, তাদের খুঁজে বের করা এবং পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। এই দিনটির মূল উদ্দেশ্য হল সচেতনতা বাড়ানো, আর্লি স্ক্রিনিং এর গুরুত্ব বোঝানো এবং রক্তদানের প্রয়োজনীয়তা তুলে ধরা। সেই উপলক্ষে আমি তোমার যুববাণীর বন্ধু অন্বেষা কথা বলে নিয়েছিলাম কার্গিল যুদ্ধের বীর যোদ্ধা, অবসরপ্রাপ্ত সাব মেজর এবং থ্যালাসেমিয়া বিষয়ক সমাজকর্মী স্বেচ্ছাসেবক শ্রী নরেশ চন্দ্র দাসের সঙ্গে। চলো শুনে নি তার কথা।
2: থ্যালাসেমিয়া একটি জন্মগত, বংশগত

0: রক্তের রোগ, কিন্তু এটা সংক্রামক নয়। মানে আমরা যেমন রোগ জন্মাবার পর হয়, এই থ্যালাসেমিয়া রোগটি জন্ম থেকে সাথে করে নিয়ে আসে, তিনি হচ্ছেন থ্যালাসেমিয়া রোগী। থ্যালাসেমিয়া বাহক যারা হন তারা জিন বহন করেন, থ্যালাসেমিয়া জিন, তারা সুস্থ হয় আর তারা জীবনে সর্বত্রে কাজ করার মতো সামর্থ্য তাদের থাকে, তাদের শরীরে রক্তের যে হিমোগ্লোবিন থাকে সেটা কম হয় না। তাহলে থ্যালাসেমিয়া বাহক আর থ্যালাসেমিয়া রোগীর মধ্যে অনেক ফারাক আছে। তো থ্যালাসেমিয়া রোগী যাদের হয় এরা রক্ত উৎপাদন করতে পারে না, সেই জন্য রক্তদাতার কাছ থেকে রক্ত নিয়ে তাদের জীবন ধারণ করা হয়। যখন আমি স্ত্রী দুইজনই থ্যালাসেমিয়া বাহক হন, তখন একজন থ্যালাসেমিয়া শিশু জন্মানোর প্রবল সম্ভাবনা থাকে। থ্যালাসেমিয়া রক্ত পরীক্ষা করেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তবেই ভারতবর্ষে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ে উঠবে। একটা থ্যালাসেমিয়া রোগীর ক্ষেত্রে এই হিমোগ্লোবিনটা তাদের শরীরে থাকে না, সেই ক্ষেত্রে যাই হোক রক্ত শেষ হয়ে গেল, আবার একজনের রক্ত দিতে হবে, আবার এই সার্কেল চলতে থাকে। কিন্তু এই এমন একটা জিনিস, সারা জীবন বেঁচেও থাকতে পারবে না, কারণ রক্ত অভাব পড়ে গেলে সে মারা যাবে। তো সেই কারণে এটার আর একটা কিছু লক্ষণ দেখা যায়, এর জন্ডিসের লক্ষণ দেখা যায়, তারপরে ক্লান্তি থাকে, ঘুমন্ত ভাব থাকে, বুকের ব্যথা থাকে, শ্বাসকষ্ট থাকে, হৃদয় স্পন্দনটাকে খুব মানে তাড়াতাড়ি হয়, আর খিদে কমে যায়, তারপরে বয়সের অনুপাতে এদের বৃদ্ধি খুব ছোট হয়। একটা 15 বছরের থ্যালাসেমিয়া মেয়েদের দেখে না যে 8-10 বছরের হবে, তাদের বৃদ্ধি হয় না, কপাল উঁচু হয়ে যায়, চোখ বড় হয়ে যায়, দাঁত বড় হয়ে যায়, হাড়ের ক্ষয় হয়ে যায়, এগুলো লক্ষণ থাকে যে তারা থ্যালাসেমিয়া রোগী। থ্যালাসেমিয়া দূরীকরণ করতে গেলে পরে প্রথম আমাদের সচেতন হতে হবে যে আমি বিবাহের আগে যে কোনো জায়গায় টেস্ট করে দিয়ে তাহলে রিপোর্টটা হয়ে গেল সে জানতে পারে। মিডিয়া প্রচারণ ক্ষেত্র, যে কোনো মিডিয়া এতে প্রচার এন্ড প্রসার করার দিক থেকে নজর রাখতে হবে। বিবাহের সম্পর্কে তাদের বিজ্ঞাপন দেওয়া হয়, সেখানে থ্যালাসেমিয়া উল্লেখ করা দরকার যে আমি একজন থ্যালাসেমিয়া বাহক, আমি থ্যালাসেমিয়া বাহক ছাড়া কাউকে বিয়ে করতে চাই, আমি বাহককে বিয়ে রাখা করবো না, আমাকে নিজেকে এটা জানাতে হবে। এইভাবে যদি হয় ভারতবর্ষে থ্যালাসেমিয়া দূরীকরণ হয়ে যাবে। যারা হঠাৎ করে বিবাহ হয়ে গেছে আর এরা টেস্ট করে বিবাহ করেনি, সেক্ষেত্রে 20 সপ্তাহের মধ্যে তাদের প্রেগনেন্সিটাকে চেক করা যায়, বাচ্চাটার যে বোন টেস্ট হয় সেখানে যদি সেই বাচ্চাটা থ্যালাসেমিয়া রোগী হয় তো সুপ্রিম কোর্টের অর্ডার আছে সেটা অ্যাবর্টন করা যায়। আর একটা বনমেরু ক্যানসার আছে, বনমেরু ক্যানসারে হচ্ছে তাদের যে আমাদের তো থ্যালাসেমিয়া রোগটা তো এমন এক জায়গায় আসে যাকে আমরা বাড়ির অস্থি যে অস্থি মজ্জা বলে না, থ্যালাসেমিয়া রোগী তার বনমেরু ক্যানসার হবে, যিনি এই বনমেরু ক্যানসার হবে তিনিও যেন ওই বি ক্যাটাগরির হয়, ওই রক্তে চলাচল থাকে, ওই অবস্থাতে থাকে, আর এর বয়স 12 বছরের থেকে বেশি যেন না হয়। থ্যালাসেমিয়া পাশে দাঁড়াতে পারে একমাত্র রক্তদান করে, থ্যালাসেমিয়া বাচ্চার যে কোনো জায়গায় রক্ত দিন, হসপিটালে কোনো জায়গায় রক্তদান শিবির হচ্ছে সেখানে, সরকারি হসপিটালে রক্তদান করুন। সেজন্য আমি চাই যে ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে থ্যালাসেমিয়ার জন্য খুব বড় করে প্রচার হোক, সচেতনতাই একমাত্র থ্যালাসেমিয়ার মূল মেডিসিন, এটাই লড়াই। ছাত্র জীবন হোক আর নিয়ুক্ত জীবনের আগে হোক, বিবাহ করার আগে এই থ্যালাসেমিয়া রক্ত পরীক্ষা অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে, আর আপনি বাহক কিনা এই পরীক্ষাটা জেনে নিতে হবে। ভারত সরকার পশ্চিমবঙ্গে 32টা থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট আছে, যে কোনো জায়গায় যাবেন ফ্রি অফ কস্টে থ্যালাসেমিয়া টেস্ট হয়। 2019-এ প্রত্যেক স্কুল হাই স্কুলে 9-12 পর্যন্ত বাধ্যতামূলক থ্যালাসেমিয়া টেস্টটা নর্মাল এই বাহক এ মেনশন করে সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট তৈরি করতে হবে, তবে ভারতবর্ষ থেকে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ে উঠছে।
1: অসংখ্য ধন্যবাদ আপনাকে, শুনলাম শ্রী নরেশ চন্দ্র দাসের কথা। আমাদের এইটুকু মনে রাখতে হবে বন্ধু, যে একটু সচেতনতা, একটা পরীক্ষা অথবা একটা রক্তদান কারো জীবনে হয়ে উঠতে পারে আশার আলো। তাই।

আজ আমরা প্রতিজ্ঞা করি অবহেলা নয়, সচেতনতা ছড়াব, অন্ধকার নয়, পাশে দাঁড়িয়ে আশার আলো জ্বালাব। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি, তোমার যুববাণীর বন্ধু অন্বেষা। এখন ফিরিয়ে দিচ্ছি স্টুডিওয়ে।

একেবারেই। আশার আলো ছড়িয়ে দেওয়ার কথা কিন্তু আজকে শুরু থেকেই বলছি। এটা যদি বলি যে একটা ভূমিকম্প, একটা বন্যা, একটা ঘূর্ণিঝড়, যখন সব কিছু ভেঙে পড়ে, মানুষ যখন অসহায় হয়ে পড়ে, ঠিক তখনই কিন্তু সামনে আসে এই রেড ক্রসরা। তারা পৌঁছে যায় দুর্গম অঞ্চলে খাবার, জল, ওষুধ নিয়ে। শুধু যে তারা সাহায্যই করে তা কিন্তু নয়, ওই যে ফিরিয়ে আনে আশার আলো। বাংলার মধ্যযুগের কবি চণ্ডীদাস বলেছিলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানব সেবাই পরম ধর্ম, এই কথাটা তো আমরা অনেকেই শুনেছি, বইয়ে পড়েছি, বড়দের মুখে শুনেছি, মঞ্চে বক্তৃতায় শুনেছি, কিন্তু কখনো কি একটু ভেবে দেখেছি যে এই কথাটার আসল মানেটা কি? ধর্ম, এই ধর্ম শব্দটা শুনলেই আমাদের মনে ভেসে ওঠে নানান রকম ছবি। মন্দিরের ঘণ্টার ধ্বনি, মসজিদের আজান, গির্জার প্রার্থনা অথবা গুরুদ্বারার কীর্তন। কিন্তু ধর্ম কি শুধু এইসব আচার অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ, নাকি ধর্ম আরও বড় কিছু, আরও গভীর কিছু? ধর্ম মানে যদি হয় ন্যায়, যদি হয় দয়া, সহানুভূতি, তাহলে সেই ধর্ম কি আমরা প্রতিদিন পালন করছি? আচ্ছা, একবার ভাবো তো চোখ বন্ধ করে। তুমি রাস্তায় হাঁটছ, চারপাশে মানুষের ভিড়, গাড়ির শব্দ, ব্যস্ততা। এই ভিড়ের মধ্যেই দাঁড়িয়ে আছে কিছু মানুষ যারা আমাদের চোখে পড়েও পড়ে না। সিগন্যালের পাশে দাঁড়ানো সেই ছোট্ট মেয়েটা, যার হাতে খেলনা নেই, আছে ফুল বিক্রির ঝুড়ি, তার চোখে স্বপ্ন হয়তো আছে, কিন্তু সেই স্বপ্ন পূরণের পথটা কেমন তা সে নিজেও জানে না। প্ল্যাটফর্মের কোণে বসে সেই যে বৃদ্ধ মানুষটা, যার একসময় হয়তো একটা পরিবার ছিল, হয়তো ছিল একটা ঘর, আজ তিনি সম্পূর্ণ একা। আমরা তাদের দেখি, কিন্তু আমরা কি সত্যিই তাদের অনুভব করি? আমরা প্রায়ই এটাই ভাবি যে আমি একা আর কী বা করতে পারি, আমার ছোট্ট সাহায্যে কার কী বদলাবে। কিন্তু সত্যিটা হলো, একটা ছোট্ট সাহায্য কারোর জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। এক গ্লাস জল, এক বেলার খাবার, একটা পুরনো জামা বা শুধুমাত্র কিছুটা সময় তাদের পাশে থাকার জন্য, তাদের কথা শোনার জন্য, তাদের কথা সকলকে, সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই সমস্ত যে সামান্য জিনিসগুলোর কথা আমি বললাম, অনেক সময় কিন্তু এগুলোই কারোর জীবনের সবচেয়ে বড় আশ্রয় হয়ে ওঠে। আমরা সবাই যদি এভাবে ভাবি, তাহলে হয়তো আমরা কেউই একা না, তাই না? রইল এই গানটা তাদের সবার জন্য, যারা হাতে হাত রেখে কাজ করতে জানে।

আমাদের দেশও দীর্ঘদিন ধরে কিন্তু মানব সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, প্রাথমিক চিকিৎসা, প্রশিক্ষণ সব ক্ষেত্রেই তাদের অবদান অনস্বীকার্য। বিশেষ করে করোনা মহামারীর সময় রেডক্রসের স্বেচ্ছাসেবকরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। একজন রোগী যখন রক্তের অভাবে লড়াই করছে, তখন একজন অজানা মানুষ এগিয়ে এসে রক্তদান করে। এই অদৃশ্য বন্ধনটাই মানবতার সবচেয়ে সুন্দর রূপ নয় কি? সত্যি বলতে, মানুষের জন্য কিছু করতে গেলে সবসময় যে খুব বড় কিছু করতে হবে তা নয়। মানব সেবা শুরু হয় ছোট ছোট পদক্ষেপ থেকে। তুমি যদি একজন স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হও, যদি বছরে একবার রক্তদান করো, যদি কারোর বিপদে কারোর পাশে গিয়ে দাঁড়াও, তাহলেই তুমি এই মহান কাজের অংশ হয়ে উঠবে। এর জন্য আলাদা করে বিরাট কিছু করবার দরকার হবে না। ভাবা একবার দরকার যে যদি আমরা একটু একটু করে প্রত্যেকে এগিয়ে আসি, তাহলে এই পৃথিবীটা কতটা সুন্দর হয়ে উঠতে পারে। এই যে রেড ক্রস ডে, যার কথা আজকে বলছি, এটা তো শুধু আমাদের একটা দিনের কথা বলে না, এটা আমাদের প্রতিদিনের জীবনযাপনের একটা উদ্দেশ্য দেয়। মানবতা কোনো বড় বড় কথার বিষয় নয়, এটা একটা অনুভবের বিষয়, একটা কাজ করার সুযোগ। আজ যদি আমরা একজন মানুষের পাশে দাঁড়াই, আগামীকাল সেই মানুষটাই আবার আরও একজনের পাশে দাঁড়াবে। এইভাবেই না তৈরি হয় একটা সাইকেল, একটা চক্র। এই চক্রটা হিউম্যানিটির সাইকেল, আর তাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের কিন্তু নিজেদেরকেই নিতে হবে। কারণ কথায় আছে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আর এই যে আড্ডা, সেটা চলবে আরও কিছুক্ষণ। তবে তার আগে

একজন শিক্ষক প্রতিদিন স্কুলে যাওয়ার পথে একটি ছেলেকে দেখতেন। ছেলেটি রাস্তার পাশে বসে থাকত, কখনো জুতো পালিশ করত, কখনো ছোটোখাটো কাজ করত। একদিন শিক্ষক মশাই তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি পড়তে চাও? ছেলেটি প্রথমে চুপ করেছিল, তারপর খুব আস্তে আস্তে বলল, হ্যাঁ চাই কিন্তু পারি না। সেদিন থেকে সেই মাস্টারমশাই প্রতিদিন কিছু সময় বের করে ছেলেটিকে পড়াতে শুরু করলেন। কোনো বড় প্রতিষ্ঠান নয়, কোনো বড় প্রচার নয়, শুধু একজন মানুষের আরেকজন মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে। বছর কয়েক পরে সেই ছেলেটি নিজের পায়ে দাঁড়ায়, তার জীবনটা বদলে যায়। এটাই কি ধর্ম নয়? ধর্ম মানে শুধু কি নিজের মুক্তির পথ? ধর্ম মানে তো অন্যের মুক্তির পথ তৈরি করা। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা নিঃশব্দে কাজ করে যাচ্ছেন। কেউ রক্তদান করছেন, কেউ পথ শিশুদের পড়াচ্ছেন, কেউ অসুস্থদের পাশে দাঁড়াচ্ছেন, আবার কেউ বৃদ্ধাশ্রমে গিয়ে একাকী মানুষদের সঙ্গে সময় কাটাচ্ছেন। তারা আলোচনার কেন্দ্রে নেই, কিন্তু তারা আলো ছড়াচ্ছেন প্রতি মুহূর্তে। একটা শিশুর হাসি বা একটা অসহায় মানুষের মুখে স্বস্তির ছাপ, এই দৃশ্যগুলোই তো আমাদের ভিতরটা নরম করে দেয়, আমাদের মনে করিয়ে দেয় আমরা শুধু নিজের জন্য বাঁচি না, আমরা একে অপরের জন্য বাঁচি। আজকের এই ব্যস্ত জীবনে আমরা প্রায়

নিজেদের মধ্যে আটকে যায়, নিজের কাজ, নিজের সমস্যা, নিজের চাওয়া পাওয়া। কিন্তু একটু যদি বাইরে তাকাই, দেখব এই পৃথিবীতে কত মানুষ আছে যারা আমাদের থেকে অনেক বেশি কষ্টে আছে। তখন হয়তো আমাদের সমস্যাগুলো একটু ছোট মনে হবে, আর সেই সঙ্গে জন্ম নেবে তাদের জন্য কিছু করার ইচ্ছে। যদি প্রতিদিন আমরা একটা করে ভালো কাজ করি, তাহলেও দেখবে যে একটু একটু করে তোমার চারপাশের পৃথিবীটা বদলাতে শুরু করছে। আর সেই বদলটা শুরু হবে তোমার, আমার, আমাদের মতন মানুষের হাত ধরে। আর এই শুরুটা হয় খুব ছোট জায়গা থেকে, তোমার বাড়ি থেকে, তোমার পাড়া থেকে, তোমার নিজের মনের ভেতর থেকে। কিন্তু আজকে সত্যি সময় শেষ। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি সৃজনী, তবে এবার সময় বিদায় নেবার। আবার আড্ডা হবে নতুন কোনো দিন, নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মানুষের পাশে রেখো, আর তাদেরকে একটু ভালো রাখার চেষ্টা করো। আর অবশ্যই শুনতে থেকো যুববাণী। আসি তবে, টাটা।

আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন পুরাতনী গান, শিল্পী তিমির ঘোষ।

পুরাতনী গান শুনলেন তিমির ঘোষের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রজাত তরঙ্গে। এখন লোকগীতি, শিল্পী অভিজিৎ দাস।

লোকগীতি শুনলেন অভিজিৎ দাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে। একটু পরেই রসধারা।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আজ প্রকাশিত হয়েছে। সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মোট পাশের হার 86.83%।
1: যে জেলা সবচেয়ে বেশি পাশের হার তার নাম হচ্ছে কালিম্পং। 95.10% স্টুডেন্ট সেখান থেকে পাশ করেছে, 94.82% এটা পূর্ব মেদিনীপুর। কলকাতা 92.31% এবং পশ্চিম মেদিনীপুর 91.40%। এবছর ওভারঅল পাস পার্সেন্টেজ অর সাকসেসফুল রেগুলার ক্যান্ডিডেট 86.83%।
0: রামানুজবাবু জানান, প্রথম দশে আছেন 19 জেলার 131 জন পড়ুয়া, প্রথম তিনে রয়েছেন 5 জন পড়ুয়া।
1: সারদা বিদ্যা মন্দির উত্তর দিনাজপুর, অভিরূপ ভদ্র 698 পেয়েছে, 99.71% ফার্স্ট র্যাঙ্ক। সেকেন্ড র্যাঙ্কেও একজনই আছেন, বীরভূমের

0: সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দির হাই স্কুল, প্রিয়তোষ মুখার্জি 696 99.43%। থার্ড র্যাঙ্কে তিনজন ক্যান্ডিডেট আছেন, চব্বিশ পরগনা সাউথ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন সৌর জানা 695 99.29%, পূর্ব মেদিনীপুর রামকৃষ্ণ শিক্ষা মন্দির অঙ্কন কুমার জানা। নেক্সট থার্ড পজিশনে আছেন মৈনাক মন্ডল, বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল।
1: পর্ষদের তরফে জানানো হয়েছে 10:15 থেকে ওয়েবসাইটের রেজাল্ট দেখতে পারবে পরীক্ষার্থীরা। মাধ্যমিকের সঙ্গে হাই মাদ্রাসা আলিম ও ফাজিলের রেজাল্ট আজ প্রকাশিত হবে। দুপুর 2:30 পর থেকে বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধিরা জেলার ক্রাইম অফিসগুলি থেকে মার্কশিট এবং শংসাপত্র সংগ্রহ করতে পারবেন। রাজ্যের বিধানসভা নির্বাচন মিটতে সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা অন্যতম বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ আজ রাজ্যে আসছেন। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে দলের নির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি। আজই চূড়ান্ত হয়ে যাবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নামও। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামীকাল শপথ নেবে নতুন সরকার। শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। প্রায় 4,000 পুলিশ কর্মী ওই দিন মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী এবং কুইক রেসপন্স টিম। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর মহাকরণ থেকেই পরিচালিত হবে নতুন সরকার। সেই লক্ষ্যে মহাকরণের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর কাজ চলেছে দ্রুতগতিতে। ইতিমধ্যে সেখানে আরও 300 জন কর্মী নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে ওই ভবনটিতে 60টি ক্যামেরা থাকলেও নিরাপত্তার জন্য আরও 80টি নতুন ক্যামেরা বসানোর সুপারিশ করা হয়েছে। মহাকরণের সংস্কারের কাজও চলেছে জোর কদমে। কলকাতা মেট্রোর নর্থ সাউথ করিডোর বা ব্লু লাইনে যাত্রী পরিবহন ক্ষমতা বৃদ্ধিতে কেন্দ্রীয় সরকার 671.72 কোটি একটি প্রকল্প মঞ্জুর করেছে। এই প্রকল্পের আওতায় মেট্রোর এই করিডোরে 291 কোটি টাকা ব্যয়ে 7টি নতুন ট্র্যাকশন সাবস্টেশন তৈরি করা হবে। পাশাপাশি এসপ্ল্যানেড থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত বর্তমান বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার আধুনিকীকরণ এবং 11 কেভি সিস্টেমকে 33 কেভিতে উন্নীত করার জন্য 380 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। উল্লেখ্য, 80-এর দশকে তৈরি হওয়া কলকাতা মেট্রোর বর্তমান পরিকাঠামোই প্রতি 5 মিনিট অন্তর ট্রেন চালানোর ব্যবস্থা রয়েছে। নতুন প্রকল্প বাস্তবায়িত হলে ব্যস্ত সময়ে 5 মিনিটের পরিবর্তে মাত্র 2.5 মিনিট অন্তর ট্রেন চলবে। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি টি এস শিবগানম এসআইআর এর ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়িয়েছেন। ব্যক্তিগত কারণেই তাঁর এই সিদ্ধান্ত বলে তিনি হাইকোর্টের প্রধান বিচারপতিকে জানিয়েছেন। উল্লেখ্য, গত 5 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালের কাজ করেছেন প্রাক্তন প্রধান বিচারপতি শিবগানম। বিজেপির এরাজ্যের অন্যতম শীর্ষ নেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় ইতোমধ্যে জোর কদমে চলেছে তদন্তের কাজ। গতকাল এসটিএফ, সিআইডি এবং আইবির অফিসারদের নিয়ে গঠিত হয়েছে বিশেষ তদন্তকারী দল এসআইটি। তারা এই ঘটনার তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া গাড়ির নম্বর প্লেটের ভিত্তিতে খোঁজা হচ্ছে সেটির আসল মালিককে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্ব রেড ক্রস দিবস উদযাপিত হচ্ছে। এই দিনটি রেড ক্রিসেন্ট ডে নামেও পরিচিত। রেড ক্রসের প্রতিষ্ঠাতা জি আর হেনরি ডুনান্টের জন্মদিন উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটি উদযাপিত হয়ে থাকে। অনুকূল পরিস্থিতি এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আগামী রবিবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস। আজ বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও আগামীকাল থেকে তা ফের বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।

শুনলেন দ্বিজেন্দ্র গীতি, শিল্পী সুমনা রায়। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন পুরাতনী শিল্পী তিমির ঘোষ।

তিমির ঘোষের কণ্ঠে শুনলেন পুরাতনী। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন দর্পণ, উপস্থাপনায় রিঙ্কু প্রসাদ।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। হিন্দি ছায়াছবির গানের এই সংক্ষিপ্ত পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে প্রথম শিল্পী কিশোর কুমার।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স টসে জিতে দিল্লি ক্যাপিটালসকে ব্যাট করতে পাঠিয়েছে। মোহনবাগান ও টাউন ক্লাব সিএবি প্রথম ডিভিশন ক্রিকেট লীগের ফাইনালে মুখোমুখি হবে। বাংলা অনূর্ধ্ব কুড়ি জাতীয় ফুটবল স্বামী বিবেকানন্দ কাপের কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়েছে। তীরন্দাজিতে বিশ্বকাপ স্টেজ টু প্রতিযোগিতায় মহিলাদের রিকার্ভ ব্যক্তিগত বিভাগে ভারতের সিমরানজিৎ কৌর সেমিফাইনালে পৌঁছেছেন। আসছে বিস্তারিত খবরে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কেকেআর টসে জিতে দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে দিল্লি 9 ওভারে 2 উইকেট হারিয়ে 77 রান করেছে। উল্লেখ্য, কেকেআর 9 ম্যাচে 7 পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে রয়েছে। অন্যদিকে 10 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে দিল্লি রয়েছে সপ্তম স্থানে। জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে আগামীকাল আইপিএল এর ম্যাচে রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। রাজস্থান ও গুজরাট উভয়ই 10 ম্যাচে 12 পয়েন্ট করে সংগ্রহ করেছে। মোহনবাগান ও টাউন ক্লাব সিএবির প্রথম ডিভিশন ক্রিকেট লীগের ফাইনালে মুখোমুখি হবে। আজ সল্টলেকে 22 ইয়ার্ডস এর মাঠে দ্বিতীয় সেমিফাইনালে টাউন ক্লাব 5 উইকেটে ভবানীপুর ক্লাবকে হারিয়ে দেয়। প্রথম সেমিফাইনালে মোহনবাগান 6 উইকেটে কালীঘাট ক্লাবকে পরাজিত করেছিল। বাংলা অনূর্ধ্ব কুড়ি জাতীয় ফুটবল স্বামী বিবেকানন্দ কাপের কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়েছে। ছত্তিশগড়ের নারায়ণপুরের আশ্রম মাঠে আজ মণিপুরের কাছে বাংলা 1-2 পরাজিত হয়। বাংলার হয়ে একটিমাত্র গোল করেছেন তানভীর দে। ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল এর সব দলের জন্য একটি নির্দেশিকা জারি করেছে। এবারের আইপিএল এ বেশ কিছু দল এবং ক্রিকেটারদের বিরুদ্ধে বিধি নিষেধ লঙ্ঘনের ঘটনা ঘটেছে। বোর্ড সে কারণেই প্রতিযোগিতা চলাকালীন কড়া সিদ্ধান্ত নিতে চলেছে বলে মনে করা হচ্ছে। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া লিখিতভাবে 10টি ফ্র্যাঞ্চাইজিকে পেশাদারিত্ব এবং শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এই নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা ফ্র্যাঞ্চাইজিকে শোকজ করা হতে পারে, প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে। হায়দ্রাবাদের গাছিবৌলি স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলে ওড়িশা এফসি 2-1 স্পোর্টিং দিল্লিকে হারিয়ে দিয়েছে। ওড়িশার পক্ষে ভিপি সুহের ও লালরিন ফেলা গোল করেছেন। দিল্লির বানভিক গোল করেন। দুটি দলই 11 ম্যাচে 10 পয়েন্ট করে সংগ্রহ করেছে। গোয়ার মারগাঁওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে আগামীকাল আইএসএল ফুটবলে মোহনবাগান এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে।

0: খেলা শুরু হবে বিকেল 5টায়। মোহনবাগান 9 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে লীগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ স্থানে থাকা গোয়ার 11 ম্যাচে পয়েন্ট 19, শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল, 10 ম্যাচে তাদের পয়েন্ট 21। আগামীকাল অন্য ম্যাচে সন্ধ্যে 7:30টায় জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসি বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। জামশেদপুর 11 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে লীগ টেবিলে দ্বিতীয় এবং বেঙ্গালুরু সমসংখ্যক ম্যাচে 17 পয়েন্ট সংগ্রহ করে সপ্তম স্থানে রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 4 ম্যাচের সিরিজের জন্য হকি ইন্ডিয়া 24 সদস্যের ভারতীয় পুরুষ ও মহিলা দল ঘোষণা করেছে। 15 থেকে 20 মে ভোপালে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। জাপানে আসন্ন এশিয়া কাপের প্রস্তুতিতে এই সিরিজের আয়োজন করা হয়েছে। পুরুষ দলে কেতন কুশওয়া এবং সুইটি কজুর মহিলা দলের নেতৃত্ব দেবেন। তীরন্দাজিতে বিশ্বকাপ স্টেজ 2 প্রতিযোগিতায় মহিলাদের রিকার্ভ ব্যক্তিগত বিভাগে ভারতের সিমরনজিৎ কৌর সেমিফাইনালে পৌঁছেছেন। চীনের সাংহাইতে কোয়ার্টার ফাইনালে তিনি চীনা তাইপেই ফং ইউ ঝুকে 6-0 হারিয়ে দেন। সেমিফাইনালে সিমরনজিৎ বিশ্বের 1 নম্বর দক্ষিণ কোরিয়ার ক্যাং চায়ং এর বিরুদ্ধে খেলবেন। এর আগে রেকর্ড 10 বারের বেশি অলিম্পিক চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দেশের জন্য প্রথম পদকটি নিশ্চিত করেছে ভারতের মহিলা দল। ভারতের দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত এবং কুমকুম মহত 5-1 দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দেয়। আগামী রবিবার স্বর্ণপদকের লড়াইয়ে ভারত চীনের মোকাবিলা করবে। শেষ করার আগে খেলার খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স টসে জিতে দিল্লি ক্যাপিটালসকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। মোহনবাগান ও টাউন ক্লাব সিএবি প্রথম ডিভিশন ক্রিকেট লীগের ফাইনালে মুখোমুখি হবে। বাংলা অনূর্ধ্ব 20 জাতীয় ফুটবল স্বামী বিবেকানন্দ কাপের কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়েছে। তীরন্দাজিতে বিশ্বকাপ স্টেজ 2 প্রতিযোগিতায় মহিলাদের রিকার্ভ ব্যক্তিগত বিভাগে ভারতের সিমরনজিৎ কৌর সেমিফাইনালে পৌঁছেছেন। খেলার খবর শেষ হলো, এরপরের খবর রাত 10টায়।
1: আকাশবাণী কলকাতায় অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। নানা রঙের গান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকের অনুষ্ঠানে আপনাদের শোনাব ভূপেন হাজারিকার কণ্ঠে নানা গান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। নানা রঙের গান অনুষ্ঠানে আপনাদের আজকে ভূপেন হাজারিকার কণ্ঠে বিভিন্ন গান শোনাচ্ছি। এবারের গানটি হে দোলা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। নানা রঙের গান অনুষ্ঠানে আপনাদের ভূপেন হাজারিকার কণ্ঠে বিভিন্ন গান শোনাচ্ছি।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার আগামীকাল শপথ নেবে। নবনির্বাচিত এই সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। তামিলনাড়ুতে তামিজাঘাত ভেত্রি কাজাঘাম টিভিকের প্রধান অভিনেতা সি জোসেফ বিজয় আগামীকাল মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন। পুদুচেরিতেও এনডিএর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এন রঙ্গস্বামী উপরাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানিয়েছেন। এনআইএর হাতে থাকা মামলার বকেয়া দশ থেকে পনেরোটা শুনানি সম্পন্ন করার জন্য সুপ্রিম কোর্ট অন্ততপক্ষে একটি বিশেষ আদালত তৈরির নির্দেশ দিয়েছে। ইরানের নৌবাহিনী ওমান উপসাগরে একটি তেলের ট্যাঙ্কার আটক করেছে। এদিকে সরকার বলেছে ভারতে গার্হস্থ্য এলপিজি সরবরাহ স্বাভাবিক। বাংলাদেশে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। পশ্চিমবঙ্গে আগামীকাল 25শে বৈশাখে কবি প্রণামের আয়োজন করা হয়েছে। ভারতের সিমরনজিৎ কৌর তীরন্দাজিতে বিশ্বকাপ স্টেজ টু প্রতিযোগিতায় মহিলাদের রিকার্ভ ব্যক্তিগত বিভাগে সেমিফাইনালে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার আগামীকাল শপথ নিতে চলেছে। নবনির্বাচিত এই সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে এক বৈঠকে মিলিত হন। সেখানেই পরিষদীয় দলনেতা হিসেবে সর্বসম্মতিক্রমে বেছে নেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। বৈঠকের পর অমিত শাহ বলেন, বিজেপি বাংলার মানুষের বিশ্বাস পূরণ করতে বদ্ধপরিকর। রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী ও সরকার শপথ গ্রহণ করলে দুর্নীতি সিন্ডিকেট সহ সমস্ত অভিযোগ থেকে রাজ্যকে মুক্ত করা হবে। এখানে রাজনীতির অপরাধকরণ হবে না বলেও স্পষ্ট আশ্বাস দেন তিনি।
1: আজ ভারতীয় জনতা পার্টি কি ওর সে বঙ্গাল কি জনতা কো বিশ্বাস দিলানা চাহতা হুঁ। ভাজপা কে শাসন মে না এডমিনিস্ট্রেশন কা রাজনীতিকরণ হোগা না রাজনীতি কা অপরাধীকরণ হোগা। এ হামারা বঙ্গাল কি জনতা কো ওয়াদা হ্যায়। গুন্ডাগর্দী, হিংসা, সিন্ডিকেট, ভ্রষ্টাচার, কট মনি, এ যে ত্রাস থা বঙ্গাল কি জনতা পর, হমারে নয় মুখ্যমন্ত্রী কে চার্জ লেতে হি কুছ হি মহিনো মে সারা সমাপ্ত হো জায়েগা অর বঙ্গাল কে কিলোমিটারো দূর, স্যাকড়ো কিলোমিটার দূর তক হোগা।
0: এদিকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান। এ রাজ্যও প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশের পথে হাঁটবে বলে আশ্বাস দেন তিনি।
2: আমাদের মন্ত্র একটাই হোক, নরেন্দ্র মোদীজির মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস, এটাই হোক আগামী দিনে আমাদের মন্ত্র। আসুন পশ্চিম বাংলাকে মোদীজির আদর্শে, তার নেতৃত্বে নবনির্মাণ করি। কেন্দ্র রাজ্য যৌথ ভাবে কাজ করে আমরা মানুষের প্রত্যাশা পূরণ করি, এটাই হোক আজকের দিনে আমাদের সংকল্প। মোদীজি দিয়েছেন ভরসা, দেখিয়েছেন স্বপ্ন, আর অমিত শাহজির নেতৃত্বে আমরা ভয় কাটাতে পেরেছি।
0: রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিশন গঠন এবং আরজি কর ও সন্দেশখালির ঘটনার তদন্তে কমিশন গঠন করারও প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া যারা সরকারি অর্থ নয় ছয় করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বিজেপির সংকল্পপত্রের প্রতিটি সংকল্পই সঠিক সময়ের মধ্যে পূরণ করা হবে বলে শ্রী অধিকারী আশ্বাস দেন।

0: রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবির কাছে সরকার গঠনের দাবি জানাতে লোকভবনে যান। তার সঙ্গে ছিলেন দলের রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য, উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, দিলীপ ঘোষ, লকেট চ্যাটার্জি, তাপস রায় প্রমুখ। আগামীকাল সকাল 10টা নাগাদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ একাধিক কেন্দ্রীয় নেতা এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী থাকবেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। এই শপথ গ্রহণকে ঘিরে মহানগরীতে এখন সাজু সাজু রব। লোকভবন, বিধানসভা, আকাশবাণী ভবন সহ সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তর সাজিয়ে তোলা হয়েছে গেরুয়া আলোয়। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। একটি প্রতিবেদন।
1: সাংবিধানিক রীতি মেনেই সংখ্যাগরিষ্ঠতার দাবি পেশ করা হয়। পাশাপাশি আগামীকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাজ্যপালকে আনুষ্ঠানিক আমন্ত্রণও জানানো হয়েছে। সকাল 10টার পর নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে শপথ নেবে নতুন সরকার। দীর্ঘ 15 বছর পর বাংলায় সরকার বদলের আবহে এখন নজর শনিবার শরীয় ব্রিগেডের দিকে। কঠোর পুলিশি নিরাপত্তায় দিন রাত এক করে সেখানে চলছে চূড়ান্ত প্রস্তুতির কাজ। এদিকে বিধানসভা ও মহাকরণে প্রস্তুতি চলছে জোর কদমে। ওই দুই ভবন থেকেই সরকার পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: পশ্চিমবঙ্গের ইতিহাসে আগামীকাল এক ঐতিহাসিক দিন বলে রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা মন্তব্য করেছেন। তিনি আজ কলকাতায় সাংবাদিকদের বলেন, গত 50 বছরের ইতিহাসে এই প্রথমবার বাংলায় এমন একটি দল সরকার গড়তে চলেছে যারা একই সঙ্গে রাজ্য ও কেন্দ্র দু জায়গাতেই ক্ষমতায়। বাংলার মানুষ যে পরিবর্তন চেয়েছিলেন তা আজ পাওয়া গেছে। তামিলনাড়ুতে তামিজাঘা ভেত্রি কাজাঘাম বা টিভিকের প্রধান অভিনেতা সি জোসেফ বিজয় আগামীকাল মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন। সকাল 11টায় হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। সিপিআই, সিপিআইএম, ভিসিকে ও আইইউএমএল টিভিকে সমর্থন জানিয়েছে। এর ফলে এই জোটের বিধানসভায় এখন প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা রইল। পুদুচেরিতে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এন রঙ্গস্বামী আজ উপরাজ্যপাল কে কৈলাসনাথনের সঙ্গে সাক্ষাৎ করে পরবর্তী সরকার গঠনের দাবি জানিয়েছেন। শ্রী রঙ্গস্বামী সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক বিধায়কদের স্বাক্ষর সম্বলিত পত্র উপরাজ্যপালের কাছে হস্তান্তর করেন। তাঁর সঙ্গে ছিলেন এনডিএ এবং জোটসঙ্গী বিধায়করা। কেরালামে নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে আলোচনা চলছে। ইউডিএফ এর প্রধান দল কংগ্রেস রবিবারের মধ্যে তাদের নেতা ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। কংগ্রেস সূত্রে জানা গেছে, কেরালামে দলের পর্যবেক্ষকদের জমা দেওয়া প্রতিবেদনের উপর ভিত্তি করে জাতীয় নেতৃত্বই বিধানসভায় দলীয় নেতা নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর হাতে থাকা মামলার বকেয়া 10 থেকে 15টা শুনানি সম্পন্ন করার জন্য সুপ্রিম কোর্ট অন্ততপক্ষে একটি বিশেষ আদালত তৈরির নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি জানিয়েছেন, এক মাসের মধ্যে এই বিশেষ আদালত গঠন করতে হবে। এক স্বতঃপ্রণোদিত মামলায় শীর্ষ আদালত বলেছে, এই বিশেষ আদালতে অন্য কোনো মামলার কাজকর্ম হবে না এবং প্রতিদিনের নিরিখে মামলা শুনানি গ্রহণ করা হবে। একটি শুনানি যাতে এক মাসের মধ্যে সম্পন্ন করা যায় তা সুনিশ্চিত করবেন বিশেষ আদালতের বিচারক। ঝুলে থাকা মামলার সংখ্যা যদি 15 ছাড়িয়ে যায় সেক্ষেত্রে দুটি বিশেষ আদালত খোলা হবে। সোমনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব উদযাপন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 11 মে গুজরাট সফরে সোমনাথ অমৃত পর্বে যোগ দেবেন। 1951 সালের ওই দিনে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পুনর্নির্মিত মন্দিরটির দ্বারোদ্ঘাটন করেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ইরানের নৌবাহিনী ওমান উপসাগরে একটি তেলের ট্যাঙ্কার আটক করেছে। সেদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে আজ এক বিবৃতিতে জানানো হয়েছে, ওশেন কোই নামের ওই ট্যাঙ্কারটি ইরানের থেকে তেল বহন করছিল এবং তা জাতীয় স্বার্থবিরোধী কাজে লাগানো ছক কষা হয়েছিল। আরেকটি বিবৃতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নৌবাহিনী মার্কিন বিধ্বংসী জলযান লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র, রকেট ও ড্রোন হামলা চালায়। হরমুজ প্রণালী এবং ইরানের জলসীমায় এই আক্রমণ চালানো হয়। মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে অবশ্য পাল্টা দাবি করা হয়েছে, ওমান উপসাগরে ইরানের বন্দরে প্রবেশের আগে তারা দুটি জলযান ধ্বংস করে দিয়েছে। ইরানের পক্ষ থেকে নিন্দা করা হয়েছে এই হামলার। সরকার জানিয়েছে দেশীয় বাজারে গৃহস্থালির এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোথাও ঘাটতির কোনো খবর নেই। নতুন দিল্লিতে আজ এক আন্তমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, গৃহস্থালির কাজে যাতে উপভোক্তারা কোনোরকম সমস্যার সম্মুখীন না হন বা পশ্চিম এশিয়ায় উদ্ভূত

0: Ahmedabad. Speaking to media, Gujarat State Cabinet Minister Jitubhai Vaghani said that various events will be organized at Somnath as part of the Somnath Amrit Parv, showcasing India's rich cultural and heritage traditions. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকের অনুষ্ঠানে আপনাদের কিশোর কুমারের গান শোনাব, প্রথম ছবির নাম কোটি পতঙ্গ।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শেষ হলো। এখন আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের কিছু অনুষ্ঠানের কথা আপনাদের জানিয়ে রাখি। প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6টায় সুভাষিত রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, শুনবেন কথিকা জলাভূমিতে ফসল চাষ, বলবেন আনন্দময় পুস্তে। 6:40 আপনার স্বাস্থ্য বিষয়ে, ইমিউনোলজি ও কোষ চিকিৎসা, বলবেন ডাক্তার তুষার কান্তি দলুই। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় দেবদুলাল দে এবং সুতপা চট্টোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী পঙ্কজ কুমার মল্লিক। 8:00 বিশেষ প্রভাতী অনুষ্ঠান উদযাপন, গ্রন্থনা ও ভাষ্যে ভাষ্যপাঠে সুচিস্মিতা মিত্র ও মনোময় ভট্টাচার্য, সম্পাদনা জন্মেজয় বসু এবং প্রযোজনা সময়িতা দাস। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, 9:25 জেলার চিঠি, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা, বিষয় রবীন্দ্রসঙ্গীত, উপস্থাপনা অয়ন্তিকা ঘোষ। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর পবিত্র সরকার। 11:00 যুববাণীর অনুষ্ঠান, রবীন্দ্র জয়ন্তীর বিশেষ অনুষ্ঠান, উপস্থাপনা সৈকত গুপ্ত ও প্রিয়াস্কা গঙ্গোপাধ্যায়। 12:00 বাংলার মুখ, পূর্ব মেদিনীপুর জেলার জগৎপুর গ্রাম থেকে রেকর্ড করে এনেছেন আমাদের সংবাদদাতা অংশুমান চক্রবর্তী। 12:35 কৃষি কাজের জন্য জল হওয়ার খবর এবং পরে আধুনিক গান। 1:00 রম্যগীতি, 1:50 মহিলা মহল, রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক। 2:05 প্রত্যাশা, বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। 2:30 সাঁওতালি অনুষ্ঠান, রবীন্দ্রনাথের গানের সাঁওতালি সংস্করণ বিষয়ে শিখা মান্ডির সাক্ষাৎকার এই অনুষ্ঠানে শুনতে পাবেন। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সঞ্জয় হাজরা, ক্রীড়াঙ্গনে রবীন্দ্রনাথ বিষয়ে বিশ্বজিৎ রায়ের সাক্ষাৎকার নিয়েছেন সৌর্য চৌধুরী। 5:30 সাঁওতালি নাটক, রচনা বাদল হেমব্রম, প্রযোজনা রাবণ বাস্কে। 6:05 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী পর্বে লোকগীতি শুনতে পাবেন জয়ন্তী মুর্মু ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। 6:15 সাঁওতালি সাহিত্যে রবীন্দ্রনাথ, এ বিষয়ে বলবেন বাদল হেমব্রম। এরপর লোকগীতি, লক্ষণ মান্ডি, বাবুদাস টুডু ও সহশিল্পীবৃন্দ। 6:40 কৃষক ও তার পরিবার, শুনবেন বিষয় রবীন্দ্র জয়ন্তী বিষয়ক বিশেষ প্রতিবেদন। 7:00 কৃষি কথার আসর, কথিকা পেঁপে চাষ লাভজনক চাষ, কৃষ্ণচন্দ্র হালদারের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 বিচিত্র সংবাদ, 8:00 অনুরোধের আসর, 8:30 শুনবেন স্পোর্টস এক্সট্রা টাইম, স্টুডিও বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার। 9:00 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত। 9:15 লোকগীতি, শিল্পী লুপ্তা রায়। 9:30 25শে বৈশাখ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান তোমারই হোক জয়, এ দ্বিতীয় পর্ব শুনতে পাবেন। 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সম্মেলন, সন্তুর শুনবেন রাজকুমার মজুমদার, আকাশবাণী দিল্লি কেন্দ্রের নিবেদন। 11:00 নজরুল গীতি, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। 11:10 বাংলা আধুনিক গান এবং ছায়াছবির গান। আসি সঞ্চয়িতা প্রচার তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠানের কথায়। 6:15 সুবদ্ধ সঙ্গীত, শুনবেন সরোদ, শিল্পী উস্তাদ আমজাদ আলী খান। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত। 6:35 ধারাবাহিক রামচরিত মানস। 6:45 অতুল প্রসাদী গান শুনতে পাবেন। 7:10 যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় দেবার ঘোষাহা এবং মনীষা চক্রবর্তী। 8:30 শুনবেন কীর্তন। 8:45 লোকগীতি। 9:10 রাসাধারা, রবীন্দ্রসঙ্গীত কা জাদু, উপস্থাপনায় থাকবেন চয়নিকা দত্ত। 10:15 আঞ্জুমান। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান এবং 12:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 12:00 সুরভি। 12:20 এবং দুপুর 1:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে থাকবেন সায়নী চট্টোপাধ্যায়। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, শিল্পী পণ্ডিত রূপক ভট্টাচার্য। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00

10 মিনিটে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, 5:20 মিনিটে উদ্বসী শিল্পী এই অনুষ্ঠানটির উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য, 6:10 মিনিটে এবং 6:30 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, 7:10 মিনিটে কীর্তন, 7:30 মিনিটে দর্পণ, 8:00 ছায়াছবির গান, 8:15 মিনিটে উর্দু অনুষ্ঠান কাহেকাশা, 9:16 মিনিটে স্পটলাইট, 10:30 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ডান্স টু দি গ্রোভ এবং 11:10 মিনিটে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচারতরঙ্গের বিভিন্ন অনুষ্ঠানের কথা। আকাশবাণী কলকাতা আবহাওয়ার বিজ্ঞপ্তি, কলকাতা ও তার আশেপাশের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, প্রধানত মেঘলা আকাশ, কোনো কোনো অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় দিনের তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস, যেটি স্বাভাবিকের চেয়ে 3.1 ডিগ্রি কম। সবচেয়ে কম ছিল 20.2 ডিগ্রি সেলসিয়াস, যেটি স্বাভাবিকের চেয়ে 6.6 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 98%, সবচেয়ে কম 66%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে ছিটে ফোটা। মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ থেকে প্রচারিত সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিও ঘড়িতে এখন সময় 12:06 হয়ে 53 সেকেন্ড। জয় হিন্দ।